0: মিসেস কমা কুমাই রিনা মিটন হাটু জসারা পাউটি জেন্ড কক মানে কিটে জনন হাটু মাটিক পেয়ে রাবো হচ্ছে মরিপো
1: হ্যালো আবেকি সিমা মুকাশে
0: মুনতাম বেরি
1: ডামুকা জাকানা গামিন উরুমুকা কো আমাই
0: ইসুসু আটসাট টা কুছিরা তিছিলে কুসেনজা সোটি কা ভাপানো
1: দিসো যাই তো
0: বাস তুরুকু পিয়ানা রে
1: আপা মুকু পিয়ানা কারিতু সিনেগ মাফিগু গিরুকুনো কো নিয়ামপা সাবারু
0: আমাফিগু
1: দিসো যাই
0: amafigo egondola mnazi ye
1: amafigo egondola andi azi asi ndinosonzwa chete
0: munosozwa
1: eh
0: ihama yenyu
1: aiwa haiti ama asi kutumbudzana mazita
0: zvakanaka mapeto ebilingu
1: aiwa ma kopinya ndesemana ndikipinda bo zuro ndakanga ndiri kanyumba pano sabato ndakanga ndiri kugarden entawo nhasi sondo ndikuenda kuichechi mangwana ndikuenda kubasa
0: munosenzepi
1: inini ndinondoitawo manegosio nondoitawo kuendesa kuriseka
0: munoaitira kupi manegosio
1: tinoaitira pangu panyambasa
0: pan munoaitira panyambasa pachukucherwa here mapuya
1: yasikucherwa kuchamarari
0: munoitawo basa iroreri munosocherawo
1: ndinosopota tichicherawo ya
0: mechitengeserepi
1: komo mabhosi mabhaya yanenge yaripo pano sheyo
0: munotokwanisa kamutengo
1: nauzi zvinondoendera nawo ya kana waitaona zvosoti anatawo kunondoa
0: ya
1: naona manje ya basa
0: rabasa
1: chokwadi
0: mapuya akhona engana ari kutiza
1: ya zvawandirwawo futi vanhu wawanda
0: awanda
1: ndizvo chaizvo
0: zvakanaka mukana ndionawo kutambisa ihama nemazita mwari ngekuti nguva dziri kuenda zhinji akuda kufonawo
1: ndizvo chaizvo mazita tekutanga ndimi muri pabasa nasoodete niko zoya mudzimai wangu inozirimusai ana ange esperanza ameki marco matela zoya modesto mai vakandibereka ama bandiko kutatesi maria rosa
0: tatenda musara zvakanakai
1: aiwa pamberi nebasa tiritee